0: শব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আকসারা মিনাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মাকসুদনা, বারাং সিয়াপা ইয়াং বানিয়াক বারিস্তিগফার, নিশ্চয় আল্লাহ মুমুদাহকান সেতিয়াপ কেরেসান মেরেকা, মেলেপাসকান সেতিয়াপ কেসেম্পিতান, দান মেমবেরিনিয়া রেজকি তাম্পা ডিসাংকা-সাংকা। হাদিস রিওয়ায়াত আবু দাউদ দান নাসাই।
1: সিম্ফনি Mahabah mengusik jiwa, 6 petang hingga 9 malam. Sarawak FM, sehati sejiwa.